0: ওমা দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো এরকম দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো ওমা দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম
1: Tashi Delek, number 2, Lamrum Shebe, Geji Gyundru Taweto, Pyoji Nangcho Senshiye. Hi, you are listening to Lamrum Internet Radio, Tibetan Buddhist teachings for the planet Earth.